মন ভয়ে রাজ তার কাছে জেনে রহে কারা জাতে সজপনা কবি ভানে সাচো সতে নামে রাধা মঞ্চন জড়িয়া পানে দোসরো।